প্রিয় স্বামী, মনে পড়ে সেদিনর কথা, যেতবেলে এক স্বর্ণ সকালে বৃন্দাবনর আপনার গাড়িটি পুটপর্তি অভিমুখে হুয়ে। বৃন্দাবনর অন্তেবাসী মানক আখিরে লুহ, মনরে হৃদয়ের ভরি রই অনেক কোহ, সেমানে আপনার বিদায় দিয়ন্তি। পুটপর্তির আকর্ষণরে আপন যেতবেলে বাহুড়ি আসন্তি, কেবল বৃন্দাবন কাহিকি পথপ্রান্তরে প্রতিটি মানিষর হৃদয় আপনার বিচ্ছেদ পাই ব্যতীত থাকে। অনুরূপ ভাবরে বড়দাণ্ডরে যেতবেলে বাহুড়া ব্রহ্ম নিজর বার্ষিক যাত্রা গুণ্ডিচা যাত্রাকু শেষ করি বাহুড়ন্তি, নীলাদ্রীকু সেতবেলে গুণ্ডিচা বাড়ির জনতাঙ্ক আখিরে ভরি যায় লুহ। মন কহি ওঠে, হে মহাপ্রভু, পর করি তুমি পুণি আজি তুম নীল কন্দরকু বাহুড়ি যাউছ। এই হৃদয়ের ভাবকু সাউটি যবনকবি সালবেগঙ্ক কণ্ঠরে ঝরি পড়িথিলা সেই বন্দনাটি, কেণে ঘেনি যাউছ জগন্নাথঙ্কু, কেণে ঘেনি যাউছ জগন্নাথঙ্কু।